0: আপনারা শুনছেন আকাশবাণী চারবাসা কেন্দ্র এফএম এর 101.7 মেগাহার্জে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপনার দায়িত্বে আছি আমি মুনমুন ও সঙ্গে সাথী
1: আমি চম্পা বক্সী।
2: আমি রুদ্রাণী ঘোষ। নমস্কার।

আমাদের জীবনকালে আমরা নানান মহান ব্যক্তিদের কথা বইতে পড়ি বা লোকমুখে শুনি। তেমনই একজন হলেন বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আগামীকাল 26 জুন বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিবস। আজ আমরা এই 7 রং অনুষ্ঠানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তিনি 1838 খ্রিস্টাব্দের 26 জুন 24 পরগনার অন্তর্গত নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্রের বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ওই বছরই মেদিনীপুরের ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন। বাড়িতেই গ্রাম্য পাঠশালায় গুরুমশায়ের কাছে কয়েক মাস লেখাপড়ার পরে বঙ্কিমচন্দ্র বাবার কর্মস্থল মেদিনীপুর জেলার ইংরেজি স্কুলে ভর্তি হন। পরে তিনি কাঁঠালপাড়ার কলেজে ভর্তি হন। ছাত্রজীবনে তার মেধার পরিচয় পাওয়া যায়। কাঁঠালপাড়ার চতুষ্পাটিতে তিনি সংস্কৃত নিয়ে পড়াশুনো করেন, সঙ্গে বাংলা ভাষার চর্চাও করতেন। 1856 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র আইন পড়ার জন্য কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং 1857 খ্রিস্টাব্দে সেখান থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন। 1858 খ্রিস্টাব্দে নতুন স্থাপিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষায় বঙ্কিমচন্দ্র দ্বিতীয় বিভাগে প্রথম স্থান অধিকার করেন। আইন পড়া শেষ হওয়ার আগেই যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে চাকরি পান। এর বেশ কয়েক বছর বাদে বঙ্কিমচন্দ্র প্রথম বিভাগে বিএল পরীক্ষায় পাশ করেন। 1860 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র নেগুয়ায় বর্তমান কাঁথিতে বদলি হন। এখানেই তিনি কপালকুণ্ডলা কাহিনীর উৎপত্তি করেন। কর্মক্ষেত্রে তিনি ছিলেন নির্ভীক, ন্যায়পরায়ণ, কর্তব্যনিষ্ঠ, সুযোগ্য শাসক ও বিচারক ছিলেন। ইংরেজি সরকার তাকে শেষ জীবনে রায়বাহাদুর এবং CIE উপাধিতে ভূষিত করেন। 30 বছর সরকারি চাকরি করার পর 1891 খ্রিস্টাব্দে 14 সেপ্টেম্বর বঙ্কিমচন্দ্র অবসর গ্রহণ করেন। বঙ্কিমচন্দ্রের জীবন দীর্ঘ নয়, তারই মধ্যে তার সাহিত্য সাধনা বিস্ময়কর। হুগলি কলেজে ছাত্রজীবনে তিনি ঈশ্বরচন্দ্র গুপ্তের রচনায় আদর্শে সংবাদ প্রভা করে এবং সংবাদ সাধুরঞ্জনে গদ্যপদ্য লিখতেন। 42 বছরের সাহিত্য সাধনা তার ছাত্রজীবন, কর্মজীবন, শেষ জীবন পর্যন্ত ব্যপ্ত ছিল। প্রকৃতপক্ষে দুর্গেশ নন্দিনী উপন্যাসের সঙ্গে সঙ্গে তার সাহিত্য জীবনের আরম্ভ। এই উপন্যাস দিয়েই বঙ্কিমচন্দ্র এক নতুন দিগন্ত খুলে ধরলেন। বঙ্কিমচন্দ্রের প্রতিভার শেষ পর্যায়ে পূর্ণভাবে প্রকাশ পেল স্বদেশিকতা ও অনুশীলন ধর্মের ব্যাখ্যা। কমলাকান্তের দপ্তরের নায়ক নেশাখোর কমলাকান্তের মুখে মাতৃপ্রেমের প্রথম প্রকাশ আনন্দমঠের বন্দে মাতরম মন্ত্রে পূর্ণ প্রতিষ্ঠা পেল। আনন্দমঠের বন্দে মাতরম মন্ত্র ভারতের রাষ্ট্রীয় ভাব প্রবুদ্ধ করেছে। অপূর্ব দেশপ্রীতির উদ্ভব ঘটিয়েছে বঙ্কিমচন্দ্র। কেবলমাত্র সাহিত্যিক বা লেখক নন, পরন্তু তিনি যুগস্রষ্টা। তার রচনা বঙ্কিম শৈলী বা বঙ্কিম রীতি নামে প্রসিদ্ধ।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠের সেই বিখ্যাত গান বা কবিতা। 1906 সালে প্রথমবার বন্দে মাতারম দেবনগরী লিপিতে লেখা হয়। এই গীত পুরো বাংলাকে এক করে দিয়েছিল। 1907 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বন্দে মাতারম রাষ্ট্রীয় স্লোগান হয়ে গেল। এতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক বড় আন্দোলন শুরু হলো। তখন এই গীত পুরো ভারতে ছড়িয়ে পড়ল। দেশভক্তি ভাবনা জাগিয়ে তুলেছিল দেশবাসীর হৃদয়ে। বর্তমানে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক 2026 সালে বন্দে মাতারম নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা অনুযায়ী বন্দে মাতারমের সম্পূর্ণ 6টি স্তবক সরকারি অনুষ্ঠানে এবং নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গাওয়া বা বাজানো হবে। আগে সাধারণত প্রথম 2টি স্তবকই ব্যবহৃত হতো। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। হে মা, তোমার বন্দনা করি পবিত্র জলের দেশ, শ্রেষ্ঠ ফল প্রদানকারী সুগন্ধি চন্দনের মতন সুশীতল বায়ুবাহিত সবুজ শস্যে ভরা আমার দেশ মাতা, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত ধ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। জ্যোতির্ময় জ্যোৎস্নার আলোয় আনন্দিত রাত্রি, প্রস্ফুটিত বৃক্ষ এদেশে শোভা পায়, সদা হাস্যময় মধুর ভাষার এই দেশ আমার, সুখ প্রদানকারী বর প্রদানকারী দেশ মাতা, সপ্ত কোটি কণ্ঠে কল কল নিনাদ করালে দ্বি সপ্ত কোটি ভুজৈত্রিত খড় খড় বালে অবলা কেন মা এত বলে।

সাত কোটি কণ্ঠে তোমার বন্দনা ধ্বনিত হচ্ছে। সাত কোটি সন্তানের দুই হাতে ধারালো অস্ত্র এত বল থাকা সত্ত্বেও মা তুমি কেন এত অবলা? এত বহু বল সম্পন্ন দেশ, তোমাকে আমি প্রণাম করি। অহংকার লোভ দমনকারী দেশ মাতা, তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদয়, তুমি মর্ম, ত্বং হি প্রাণ।

হৃদয় তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা করি মন্দিরে মন্দিরে। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদয়, তুমি আমার প্রাণ স্বরূপ, তুমি বাহুর শক্তি, তুমি হৃদয়ে ভক্তি। ত্বং হি দুর্গা।

দেশ মাতা, তুমি দেবী দুর্গার মতন দশ দিক দিয়ে আমাদের রক্ষা করছো। তুমি মা লক্ষ্মীর মতন আমার হৃদয় পথে বিহার করছো। তুমি আবার সরস্বতী হয়ে বিদ্যা প্রদান করো। দেশ মাতা, তোমাকে জানাই প্রণাম।

0: 말도 하이 나이. 인터 라벼라 아저씨도 꼬라이 건너에 붙이야 로이게. 소소자 아버시스터 치루. 라지 부르쉐라 다 시파해 준 느낌이야 라기. 마음마드 레자카 라저스 아다엘 컸다. 아본 파전너티 전너 에이 둘째네 우스팟거라 덕해할 가이세 빠이루나. 만약에 비카거리 다른 거거리도. 힌트 기가하게 비카자해. 그렇다면 아주 배자 তারপর দুই সন্ধ্যা উপবাস করিতে লাগিল। গরু বেচিল, যৌথ জমা ঘর বাড়ি বেচিতে আরম্ভ করিল। তাহাতেও ক্ষুণ্ণিবৃত্তি হয় না দেখিয়া পুত্র কন্যা এমনকি স্ত্রী পর্যন্ত বেচিতে আরম্ভ করিল। দুর্ভাগ্য সকলেই বেচিতে যায়।
1: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের মূল পটভূমি 1770 সালের ভয়াবহ 76-এর মনন্তর এবং তৎকালীন সন্ন্যাসী বিদ্রোহ। এই ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন ও দেশপ্রেমের চেতনাকে উপজীব্য করে উপন্যাসটি রচিত হয়েছে। উপন্যাসে সন্তান দল নামে একদল দেশপ্রেমিক সন্ন্যাসীর আত্মত্যাগের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে, যাদের প্রধান লক্ষ্য ছিল বিদেশি শাসন থেকে মাতৃভূমিকে মুক্ত করা। পরাধীন ভারতের মুক্তি সংগ্রামে এই উপন্যাসটি দারুণ প্রভাব ফেলেছিল, কারণ বঙ্কিমচন্দ্র তাঁর এই উপন্যাসে প্রথম বন্দে মাতরম গানটি অন্তর্ভুক্ত করেন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসের পটভূমি মূলত 18 শতকের শেষ ভাগের বাংলা। তৎকালীন সন্ন্যাসী বিদ্রোহ এবং উত্তরবঙ্গে বিস্তীর্ণ বনাঞ্চল ও নদী তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে এর ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট রচিত হয়েছে। তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের চিত্র এখানে ফুটে উঠেছে। বাল্যবিবাহ, কৌলিন্য প্রথা এবং সমাজে নারীদের অসহায় অবস্থার কারণে মূল চরিত্র প্রফুল্ল কিভাবে পরিত্যক্তা হয়েছিল তা তুলে ধরা হয়েছে। ধনীদের অত্যাচার ও সাধারণ দরিদ্র কৃষকদের জীবনযাত্রার সংকট এই উপন্যাসের সমাজ চিত্রের অন্যতম দিক।

মূল ঘটনাস্থল দক্ষিণ পশ্চিম বাংলার দুর্গ ও তার আশেপাশের অঞ্চল। যদি ঐতিহাসিক দ্বন্দ্ব এর ভিত্তি, তবু বঙ্কিমচন্দ্র এতে প্রচুর রোম্যান্টিক কল্পনা, বীরত্ব গাথা ও অলৌকিকতার মিশ্রণ ঘটিয়েছেন।

শকুন্তলা উপন্যাসের পটভূমি মূলত তৎকালীন অবিভক্ত বাংলার মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার উপকূলবর্তী অঞ্চল এবং সপ্তগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। উপন্যাসের প্রেক্ষাপট ও স্থান বিন্যাসটি দুটি ভাগে বিভক্ত, এক প্রাকৃতিক অরণ্য পটভূমি, দ্বিতীয় সামাজিক পটভূমি। উপন্যাসের প্রথমাংশে পটভূমি নির্জন, বন্য এবং সমুদ্র উপকূলবর্তী। কাঁথি মহকুমার অন্তর্গত দাঁড়িয়াপুর ও সন্নিহিত সমুদ্রতট বঙ্কিমচন্দ্রের কর্মস্থল হওয়ার কারণে তিনি এই অঞ্চলের ভৌগোলিক রূপ অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে রয়েছে ঘন অরণ্য, তান্ত্রিকের আশ্রম, উত্তাল সমুদ্রের গর্জন এবং প্রকৃতির এক দুর্গম ও রহস্যময় রূপ। দ্বিতীয় অংশটি সপ্তগ্রাম এবং তার সংলগ্ন সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এটি মধ্যযুগীয় বাংলার তৎকালীন সামাজিক জীবন, নিয়ম কানুন ও নগর কেন্দ্রিক পরিবেশকে তুলে ধরে। এক কথায় বলতে গেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবল অতীতের সাহিত্যিক নন, তিনি আজও সমান প্রাসঙ্গিক। তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে নিজের ভাষাকে ভালোবাসতে হয় এবং কিভাবে দেশকে ভালোবাসতে হয়। তার সৃষ্টিশীল সাহিত্য কর্ম এবং দেশপ্রেমের আদর্শ আজও জাতিকে পথ দেখায়। যুগান্তকারী এই সাহিত্য স্রষ্টা কালের সীমানা ছাড়িয়ে বাঙালির হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর একটি প্রতিবেদন, যেটি উপস্থাপনা করেছি আমি মুনমুন দত্ত, চম্পা বক্সি ও রুদ্রাণী ঘোষ। আজকের মতো সাতটা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমরা মুনমুন, চম্পা ও রুদ্রাণী। আজকের মতো সাতটা অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।